আউরাফ সূরাতুগে 31 পনা আয়াত মে আয়াতুগা মান আল্লাহু ওয়াহি কুরবি বাসফুলুগে মানাগা বনি এ আদমগে দরি নেবে তিয়া বামিহু নামাজ কুরাকম মেহিদকু জিনে তেরিকামুগা হিফাশে এ বহি আউরনিবা কুরাশে মসজিদুগে মানেকি সাজদা কুরবে তং ইসলামী উম্মতুগে আহুলু বেরি নটকা মুলি বিমুগে সতহা গহিমেনে কমমে তংকলকি এ তংকলে তোহির বেগেম বানামা মিসকি তেকামগা লেববেবিগেম বা তন্তং এবহি নামাদুকো সাজদকং উলুমটকা লববা হুদ্দ কুরবিগেম বা তন্তং নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবি বাসপুলুগে মানাগা বনি আদি তিমং কলেগে ফানটকা বিমুগে কমমে তংকলকি মিসকি তেকামগা লেববেবুনে এবহি নামাদুকো সাজদকং উলুমা কামুদানি তনেকামগা লেববেবুনে এবিমুগে বেইয়কি তোহির কোদ্দেনে এচ্চেকামুগা লেববেবিয়ে তিয়া বামিহু কমমে তনেকা বি নামবেস ফহে নামাদু ওয়গুতা বদ্দলু বেজ্জে নামা নামাদু কুরা হুশিকামে মিসকিতুগে আম্মু মানেকি মিই কামুগা বিয়স মিসকিতুগে ইস্তিলাহি হাসা বেগেমবা মানেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে হযরতাং আলুকংকো একলাঙ্গি কিবরিয়া ওয়ন্তকামা ekkau antakamge adu faswagutu ufula ekalaange ang hinduna haviru tasbih kiya ekalaange deenuge shiara tam mativeri kurmattaka bina kurefawa binayaka deefawa nami allah subhanahu wa taala noor suratuge 30 havana ayata 30 hevana ayata 30 avana ayatuga wahi kurbi basfuluge maana gavani গেতকেগা আল্লাহুগে ইজনা দেবিকেন একলাঙ্গে নামফুলু গণেবি একলাঙ্গে জিকুরুগে আডু উফুলে মুন্দে আদি এতন্তাঙ্গা হেন্দুনা হাবীরু একলাঙ্গে তাসবিহ কিয়ে মুন্দে গণেবি কুমেবিস ভিয়ফারিয়েবিস আল্লাহু হাদুম কুরুমুন্না নামাদু কায়িম কুরুমুন্না যাকাত দিনুমুন এবামি হুন দুরুকং হেল্লুন তেরিকং এক্কিবা কোফা নুয়ামি হুন তাকিকে এবহি এ তসবিহ কিয়নি এফদ মিহুন তাকিকে এবা মিহুন দুহ কামেদু বিরুবেতিবে এই এ দুহুগে বিরুয়েরি কামু হিত্তাকা লোতং এফু মিফুশং এমবরি উলে দুহুয়ে এবা মিহুন আমল কুরমুন দিয়া হেও গতুগে হেও জাজা আল্লাহু ফুরিহামেয়ং এমিহুন দেখকেউ মট্টকে আদি এইলাহুগে দিলাতি বন্তকামু এবা মিহুনং ইতুরু কদ্দেউ মট্টকে আল্লাহ এ কালাঙ্গে ইরাদা কুরব্বা কমে বায়কাং হিসাবে নেতি রিজগু দেব্বয়ে মিসকিত্তাকি হামায়কানি আল্লাহ ওয়াং আলুকাং কুরুমাট্টাকা হাস কুরবিকেম বা তান্তাং এ তান্তাঙ্গা এ কালাঙ্গে নুং এহেম ফারাতাকাং আলুকাং কোগ্গে নুয়ানে এ কালাঙ্গে নুং এহেম ফারাতাকা দুআ কোগ্গেম বেস নুয়ানে এবহি ইসলাম দীনুগে সাফ সিদা আগিদা ফুশুয়ারা কঙ্কমুগে তেরেং এভিস কামে মিসকি তাকুগা কোগ্গেনুয়ানে আদি শিরকুগে এভিস আমালেং এ তন্তাঙ্গা হিঙ্গাগেম বেসনুয়ানে আদি বিদুয়াতাকা খুরাফাতাকা দীনী কঙ্কমুগে নমুগা মিহুং উফদ্দা মুজতামা তারফ কোফাওয়া দীনুগা নহিমিনে এভিস কামে মিসকি তাকুগা হিঙ্গাগেনুয়ানে আদি ইসলাম দীনুগে তাওলিম তাকা এ দীনুগে মতিবেরি মাকারিমুল আখলাগা ইসলাম দীনুগে মতিবেরি সুলুকি মিংগডু বেরুবেগেবা মুনকারাতে নুয়ত বদু আখলাগি আমালি মিসকি তাহুগা হিঙ্গাগে নুয়ানে

এ ফতুকে আয়ত তাফসীল খুদ্দিবা ফাওয়া ফতুকে আরবি বাহুয়া কুরআনে গে গতুয়ে এই এখন দান্না বয়কটকে

আদি থিমান রাসকালা আঙ্গে এওরেন নাং একুয়েরিন থেকে লেভিমে ফাহে এ একুয়েরিং এওরেন না এওরেঙ্গে কুরিমাতি গাওয়া খান্ত খায় এওরেঙ্গে ফাহাতু গাওয়া খান্ত জিন এত্তর কদ্দিনে আদি এওরেঙ্গে কুরিং ইসবে গোসফাওয়া ফরেদুনু জিন্নি নাই ইনসিঙ্গে উম্মেতগে তেরেগা এওরেঙ্গে মচ্চং আজাবগে বসুড়ো হাকুবিজ্জে হামা কশরং এওরেম বি গেল্লেনি বেগেম্বা মিহুং কমগে

0: নিউলিমুং ওকে মন্দা সফা থাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার থাকে
0: ইনসাফকে তারা দমি উম্মেদ বদল করলে শখসিয়ত
1: রেগনুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ড্যাঙ্গুলু বি কোম্বে ফ্লিতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্তা কুডকা কুজেসফি কন্দিডারিত
1: এই হামহিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলে হাকিকে হাদিসাতকে
1: এ হাদিসাতকা এ বাহক তবনি নীলকোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া ফিতুরিফা কুরিপোশি কমমে হোম দুহে গেহেদনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দুহ গিরোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড
1: দিবিরাজ চিকিয়াডু
2: তুরাস এই তারিকা আহার মেঙ্গে বাহা সাকাফতা আদ কাদায়গে তেরেগা আদ ব্যবর গন্ত তকে হুরে আডওয়ালাম বেণুম তো
3: হা ওয়ারা বেণু
1: দিবিরাজে গেলে টিউন করলা আঙ্গার দুগে হাবির ফাহিজার বুড়াস দুগে হাবির হাতরগড় ফানেরাগ আদি আদিত দুগে হাবির ফাহিজার হামেকানি দিবিরাজে গেলে

0: Jokolle kalassa vendi meidän matti kalvan, jos pieni mendi ingeti, samtang. Umbrella.
1: Kuva tutti tarvii tehdä mihin dam parai fer nunta.
0: Anna, ne tuo vaatii meidän, tiha pada kannu vedi
2: aina.
0: Anna, inge, jenda, rasa huriha rasa kastemmi maali ja kääri maa stankolle, minä vaan ne tuo anna le.
2: Kobato darwarunge nafsani dulahyo kama mi chutti ga kurven kankamaki
0: nafsani dulahyo kama wagin kudin har mi kiyamu ge tere ga sukuru ga kiyamu kuria de dwasta ku ekudin mi uluno mahalo mi eba jehe badalo kolla inge e mahalo tere nerila he mahalo ga ekudin go wango ehem mahalo ga hori kantatta ge ekudin na dakkala padalon emme muhimmo ekka waki inge emmes mi nimuni mahadivessa mage tere ga ফোন দিফা গেম কুলেম বাসি ব্যাগিং নোনি আদিবেস সময় এটি উসান্তক ফোন ব্যাগিং বাই বেদানি বেরিং তিবেনে নি বান্দু বিমা বেস কুদিন না কিয়া বেদেন তান্তা না ফোন ওয়া মি হুম বড় কুরা গানে টাম ফেশন ভাইরা হুম এহে মাইকাং এ বাজে হে হুটালা ইংগে মি বান্দু বান্দু গে গতকো একুদিন না গে বাজে হে দে একুদিন কিয়েউম গে কিয়েউমা দুরবেলাং আন আদবাস কোলে মি দো মি ফারিস মি লিবুনি দেহাত্তা কান্নে গে সোলা দবাস কান্নে গে হাকান আদবাস মি লিবুনি দেন এমা মি রাড্ডা মালেগা হুড় মালেগা ওড়ে বেফলু রাড্ডা কুদিং গোবাগিন আসনমাকি বারাম মুহিম মুকামে কুদিন নাস্তানি গতু দুলাহিও বাইগি গতু দেহট মটকা মি রাড্ডা মিহিরি রীতি অতিরি মচ্চা বীত তকা হেলিয়া ওয়ালা তন্তম বার মদমানে হুড় মালেগা মানে গদ কমি সরকার হুড়ে কন্নে গি বীচ হুড় মালেগা গোবে বীচ
1: মাজে
0: এহেমিমা এবা জেহে কুদিন গোয়াগেন কমমেস ফরেগগে দাতুরে খোল্লম এহমা ইনহমা জাসালো মাট্টা কাঙ্গে দেন এয়া সুলেরে কো কুদিন গোয়াগেন হামা মুদাইর মাগি বারাগ গিনা কুদিন ইনহমা জেহে কামে মুদা গেরো মুদা গেরে নঙ্গে বাজেহে হামা কমমে দুহু কুসমি বান্দ তেরে কমমে দুহু কুসসে কুদিন গোয়া মুদাইর লাই বাজে দেন পাতিহু নাগা কুদিন লাবা নামাদ কুরুবা বান্দ তেরে গায় কিয়া সহামা নিদা হামা বাবাম বি গো সাবিহিরু বান্দে রেগানো হাতারু দামু হেলা মাজালো গায় গো তাকা বেসনো ইঙ্গে রেগানো নিদা লাফা দেন পাতিহু তেদবে কুরিম বেফলা কোই বিদাল বহিম মি আতিরি মাতিগা আমা পাতিহু গ মিহুন্ন ফাগা ব্যাগা মিহুন্ন হিংহা মাজে হমেন হুন্না নে হিংগা দেগ গায় রেগানো বেস দেন আবিয়ারালা মি আবি গদা বেলিমা বেস ব্যাগে এককালা এদিবে হিংহা মাজে হুন তাং কোলে তাফাত ওয়ানে নিহার রামিজ হাদা হারিতি নালা ওয়াই মি আদ মিহিরি আতিরি মাতিগা মি হিসাবগা
1: ফাজ্জান্দ বাহটা নিদুনি ফাজ্জান্দ বাহটা জাসা নিদুনি
0: ফাজ্জান্দ বাহটা কা মিহার হেরি গন্ডিয়া বড়ুন্দো নেচি সেলবালা ফে বহরি আতিরি মাতিগা
1: এহেন্তবনি
0: অনিকালা অনিক গত হুননা মি জোলি বত্তর গতা ফাইলবা ফ হুননা ওন্দো ইয়া দেন মি হুননা গেস্ট গন্ডি তাকা দেন মি আতিরি মাতি মি দেন মিহার হম দেন গে গামি হুননা কোটাইয়া ফাহানে আন হুননা নে হেমুরিয়া কামে হুননা নে বারা বারাল দিমে
1: এহেমবনি দ
0: কেওমা বুইমা আ মি হুরিহা কামে হিংহ মাজাসালান জাসালাগেন তিবুমা মি হুরিহা কামে লিবেনে আতিরি মাতি মিহার দার রাসুগা
1: এমে কোদিবেরিং গুয়াং এতন্তনাস গসলাম বিদ
0: রাসা দামি দামি আদি আলগন ওয়ার হিংহ মাজে দেম মি বড়েতি কো মি হুননা রাজ্যকে দেখল মাতি কামে হিরি বড়েতি বিয়ার আর রাসা গসংগে আলগন আলগন বেস বারা কোরা হিবা কামে কুজ্জেন নওনা কাস ಇರಗಾಗೋತಕ್ಕಿ ಮಾ ಬಡು ವಲೆ ಹೇಳಿಯನ್ನ ಒಣ್ಣಾಣೆ ಇರಗೊಂಡಾಣೆ ವಲ ಹೇಳಿಯ ಹಾ ತಗ್ಗಿನ ತಜುರಿಬಾ ಎಲ್ಲಿ ಬೇಣೆ ಗೋಷ್ಠಿ ಹೆಂ ವಲು ತೆರೆಗ ಕುದಿಂಗ ಹಿಂಗಾಲ ಅಳುಗಂಡ ಮೆನ್ನ ಮಿಹಾರ ಫೆಣ್ಣ ಬೈ ಬತ್ತರುಗೆ ಗಷ್ಟ ಫೆಣ್ಣಾಣೆ ಬೈ ಬತ್ತರುಗೆ ಮಾಮೇಲಾಮೇಲಿ ಬೈ ಬತ್ತರುಗೆ ಮೇವ ನಮ್ಮ ಮೀ ರಳ್ರಹುಗ ಮೀ ಕುದಿ ರಳ್ರಹು ನುಫೆಣ್ಣ ಕಿತಮ್ಮೆ ಹೆಚ್ಚಿಸ ಫೆಣ್ಣಾಣೆ ಬಡತಿ ರಳ್ರಹ ದಿಯಾಮ ದಿಯ ಬಡತಿ ಗಷ್ಟಕ ekahala kanta onane wala wala mihar algon menne rumule kudina wala ki koche kam sine ngi nitaran mi gasu ga mi jasta mi duhe wakama wale
1: wale
0: ah ehami ma eba jehe kudin ga ma rale sadin beero ga mu takaddin ngi be fulum bis rangala beero ga ma ka bes jasta lang inge kudin na emi ehen ga mu ta ngi mi hun ole go ta chi dakkala e ga mu ga hori riti tantan kudin na dakkala ইংহামা জাসালং হামা গোস্তান ডাগাল ইংগে নামিজ দাঙ্গে বাজে হাম আলুগানুকে বাহাকে কি হাম মিরাসু কি কুদিং গো মিরতা ক্যারি গই মাতিবাড়ি ফলদ বান্নম এ বাজে হে এদ্দ বাহাক দেদ বান্নম এ গোস্তা এ কুদিং গে মাহল বদল করলম গে গোস্তা
1: এমে এ কুদিং এর নফসানু গত এ কুদিং হাম দুলহে
0: বড় লাই লাই বড় বড় হাম এ কুদিং দুলহে হকল নিবেনি হাম দেম ফাড় ফাড় মি কুলি বার তাকা আইতি কুদিং লাবা গাগা তালা ফাগা তালা মি মি হুন্না কুমুরু কুড়ুম কুল্লি কুড়ুম মিখাল কুদি কুদি কুড়ি বারতা সে বাজে হে মি বান্দ তেরে কুদিন না মি সাগাফি কান্দিরুম গেতম সে বাজে হে কুদিন লাভ কুড়ুবালা ইংগে মি এহাম রাজারু গবে মি কুড়ি বারতা বেস টাং কোলে গিনাম কা কুদি কুদি কুড়ি বার মুবার আত্তান নং গত মুবার আত্তা সে বা হিঙ্গা কান্নে গালম আলগন মেং আতলু গ সে বা হিঙ্গা মুবার আত্তে মিহা

আমল তা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং অঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরতকে এগারোন আয়াতকা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরতকে সাদবান আয়াতগা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আ'বুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিফ একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হাম একনি মাইং আল্লাহ হাশিফ আদি সুমার সূরত কা মাইং আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইং আল্লাহগে কিবায় দিন খালাস করাওয়া একলাঙ্গে কিবায় আলকান করাওয়া হাশিফ ইনসানাগে বাহা আমল আদি মুদলুম কুরেবে সদকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদমং অঙ্গওয়া আল বাইনা সূরতকে ফসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুন আমরনুয়ে কিয়ামত দুহুং আল্লাহ পদ্দল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহবন আয়াতুকা ওয়াহি কুরওয়া ফাওয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে ব্যামী হুম করে কমে মি হকু নম বেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নম হে ও আমল কুরম মতি দেমি হুন নহুশ কমে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে

0: Adhitok Gama Melam, the program Adosom Gendra, Horia, Terenus, Anikas, Marhabadan, Argumana, Kimiat, me, Hafta, program, Kamal Matu, Matakambad, Vadan, the Venashi, Hassan, Mosaf, Kreddi, Neil Murray, Adihamaki, children, some person of Yoga investigation of Kutumase Kuratala, with Hassan, Barbadan, the Befunas, this Marabadan, then me, Argunmen, Gemustamaki, Satans, Tomusti, Mustamai, Argunmen, Hamakashur, Miss Mabegim, Islam, Dinuka, Umi Darin, Adakudin. Hakuta or a boda or naka not war fulakum ehma or namuhimu babi cargo memes kabulkram and mes mikan kamamid argon mena at the emme boda me olumfila not the mikan kamamid a whole very fan who the islam tinuka has to kineto chef akudivani emme asasi kankamaki kobato kudina adakudinche.
1: Bismillah, alhamdulillah, wa salatu wa salam ala rasulah. Me insani hakutoga waka dakaras adi. Kudakudinge hagutoge wahaka dakkarves miyadu duniye eka e hagutake gamachan emme boda burawa adi itiraf wahagutagu tere himenani diri hurumuge hagga ame fadan ekudin nangalu taalimaka tarbiyata dinuma kharadu kuruma noeba oga terikama aladuma sihhatu rakka terukudinu mifada hagutake mi Miyadu insanun taraggi vegen as human rights nota children's rights ke goto ka faakura hagutenge teka mago miyge saadaste ka harkuri makka ke jahiliya zaman aamu efeng iruga ma nabiya sallallahu alaihi wasallam rasul kama nabi kama agen fonuvun hinduga tuttu kudinna emme bodu rakka terikame devuni dirihurum ga hagutenge teka kuriga daring Merumaki nota kudakudin lafatuga ekuding furana duvadama ki kongulun kamvakin khasako anhen daria kudibi jenama ekuja maraduma ki nota ekujage furana duvadama ki jahilezaman kongulun kameng ei mambifanangur bure kamuga vegende Quran ga sevaka Allah ta'ala wa nangawa fawaida bushira ahaduhum bil unta dhalla wajhuhu muswaddan wa huwa kadhim etere miya ka angen dariye libe kamuge khabar libe jena menage muunu andirive ena hita america ma ko mistonge ki ben ena fila foru vegende nenga ma ena visnamunde kujja duniya ga bahtani to nuata viligandu ga dare bhai ena kujja dunia netikol dani to namas islam din umma fauga kudin hagga kanula evs nafse gatul kurumani mana kurava fei mudetimi hun kamuga evs kuda kudin kamuga vi namas islami sharia to ga enaga macha enaga furani hi favor ge bodu jarima eng hingang ekamuga haggo adabu ge gotuga menuvi evs furane netikol dumani nahi kurava denga meya ko midamanu ga Dariaka Dene Emme for Rangalo Hio Hagguta Ngeto Emme Muhim Asasi Hagguta Kandali found Islam Dinuga Evak Tavaragineka Malonama Feshumgutan Swakolana Ekujaya Rangalo Nasabeng Hudadin Mi Miedu Duniega Ehen Huriha Visnumaka Fikuraka Siasat Falsafa Ding Mihuriha Fikurtaka Islam Dinawe Emme Bodu Tafata Kimi Kavening Berum Jinsi gulung hingung Islam dinuga haram kurebumge emme bodu es eng sababaki nota kayavenye koggen demafiring Allah ta'ala halal kurebigotuga eddan kuruma lavafa emme bodu sababaki ves darifas kolu rakkateri kuru nasabu himaye kuru alunan balama hinga mi rasul bekadunge silsilage emme fahu risalat Khatim kurevi ma nabiya Muhammad sallallahu alaihi wasallam ki nasabu bge gotum matire gem wa bekal adi evs nabi bekal ki e zamane ge beg tere ge ai kaveni ge nizam ge berun ufam wada gem bekal no hemi ma ufam wa huriha kodin natta kas islam dino ga ni mi matire haggu rakka ter kod de ma kaveni nuko darin hoduma ki kodin ekudin duniyang aumge kurin sura seve warab bodu be insaf edem ifade ta wang ta ke bori alon inshallah me program tereng me e balamundan
0: ke to de she dalo wale bi nokta ta kargo me me edem wah ka ta kam allo kole ko to asr children son but person go fi me fatwar kina me kanta ta ka me te patira sa kram fe ta ge ko ta kore ke ndo ko te telefon ge me she dalo nokta ta ka me te telefon fa korwa kan ta
2: hama ane she fa kore gi ಕಂದ ತಕ್ಕೆ ಆಳ್ ಮೆಂಗೆ ತೆರೆಗೆ ಹಮ್ಮವರ ಬಡ ಮುಚ್ಚುಮೋಗೆ ತೆರೆ ಗಾಣ್ಮೆನ ಫಾಗವೆ ಕಂದ ತಕ್ಕೆ ಅಪ್ಲೈ ಕೊರಂಚೆ ಹೇ ಕಂದ ತಕ್ಕೆ ವಾಹಗಾಣ್ ಮೆ ಮಿದಕ್ಕೆ ಮೀ ಅಣ್ಮೆ ಒಫೆಯೋಗೆ ಫರಾತು ಮೆನ್ನಣಿ ಬಡ ಕೊಡಕದ ಹಾಗು ತರಕ್ಕತೆ ಕೊರ್ಮ ಗಾಣೋಣು ಮೀ ತಮ್ಮ ಫೇಸ್ ಕೊರ ಮಾಮನಿಟ ಕೊರ ಮೆನ್ನಣಿ ಹಮ್ಮ ಅಣೆ ಇಸ್ಲಾಂ ದೀನು ಅಸಾಸ್ ತಕ ಇಸ್ಲಾಂ ದೀನು ಕಂಡ ಆಳ್ ವಫ ವಾಹಗು ತಕ ಎ ಹಗ್ಗು ತಂಗ ಮೆ ಹೆಮ ಹೆಮ ಹಿಮೆಣೆ ಮೀ ಗಾಣೋಣಗೆ ತೆರೆಗೆ ಸೆಹಮ ಕೊಡಕದಿನ ದಿಬೆಂಚೆ ಹೇ ಧೀರೆ ಹೋರು ಮಗ ಹಾಕು ಮಿಹಾರ ಕೂಡ ಕುದಿನ್ನೆ ಅಣ್ಮೆ ಮಾಣ್ಮೆ ಕೊರಣಿ ಗರ್ಭಗಾತಿ ಎಸ್ಸೋರೆ ಹೊಸ ಕುಚ್ಚಾವಿ ಅಷಾರ ಹಾರು ಫುರುಮಾ ಹಮೆ ನಿಮ್ಮ ಏ ಮುದ್ದತುಗೆ ತೆರೆಗ ಕುಜ್ಜ ಧೀರಿ ಹೋರು ಮಟ್ಟಕ ಬೇಣುವ ಹೆಸರಂಗಳು ಸೆಹತೆ ಗೌರುಮಾ ಕುಜ್ಜ ಬೇಣುವ ಮೇ ರಂಗಳು ಕಾಣಾಯ ಏ ಕುಜ್ಜಾಗೆ ಮೀ ನಿಮ್ ಕುಜ್ಜಂಗ ಮಸ್ತಹತುಗ ಕೊರಂಚೆ ಹುರಿ ಹಾ ಕಮ್ಮೆ ಕುನುಮುಗ ಜಿಮ್ಮ ಫುಲಂ ಮಿಜಹೇಡಿ ಕುಜ್ಜಗೆ ಮಮ್ಮ ಫುರತ ಗರ್ಭಗತಿ ಸ್ವರ ಕೊರ ಹಿಸಾಬ್ ಫಶ ಎಮ್ಮ ಮಿ ಹಾಗುತಗ ಕಿ ಮೀ ಅಣೆ ವರ ಫುಳ ದಾಯರಾಯ್ಗ ಹಮ ಲಿಬಿಫ ಹುರಿ ಹಾಗುತಗೆ ಅಣೆ ಕುಡಕದಿಂಗ ಹಾಗುತಗ ಗಾನೋನಸ್ ಅದೇ ಇಸ್ಲಾಂ ದೇಣುಗೆ ಮೀ ಇಸ್ಲಾಂ ದೇಣು ತರಹಗ ತೆರೆಗೆ ಸ್ಮೆ ಫಾಹಗ ಕೊರವ ಹಗ್ಗುತಗ ಅಳ್ಮೆಂಗೆ ಮಿಗಾಣುಣಗೆ ತೆರೆಗೆ ಮೆಹ ನಹವ ಹಗ್ಗುತಗ ಕಿ ಮೀ ಲಿಬೆನ್ ಜೆಹೆ ಎಮ್ಮೆ ಫುಳಾ ಮೀನುಗೆ ಕೊದಿನ ಲಿಬುಮ ಗಾಣೆ ಫುರ್ಸತ್ ದೀ ಫೋ ಐ ಹಗ್ಗುತಗೆ
0: ಅಗುಮೆಂಗೆ ಕುರಿ ಹಗಾಣುಣತಗೆ ಬೆಸಮ ಮೆದಿಗೆ ಮಿದನಿ ಇಸ್ತಾಮ್ ದೀನ್ ಗಾಣುಣ ಎಕ್ಕೊತ ಹಿಮ ಮಿದನೆ ಏಕಾಂತತ್ತಗ ಕಿ ಹಾವರ್ಕ ಅಗುಮೆಂಗೆ ಮುಚ್ಚತಮೋಗ ಏಕಂಕಂ ತಂಫೀಸ್ ಪುರೋಮಗ ಬೆಲೆನ ವೆರಿನ್ ಸಮಾಲ್ಕಂತ ಏಕಾಂತತ್ತಕೆತ್ತು ಏಕಾಂತತ್ತ
2: ಮಿಸಾಗ ಅಣ್ಣೆ ದಣ್ಣವಾಗ ಮಿಸಾಗ ತಹುಗೆ ಎಂದರೆ ಅಣ್ಣ ಫಾ ಕೊರವೆ ದಾಣೆ ಮೀ ಇಹುಮಾಲುಗೆ ಹಾಲತ್ತಕ್ಕೆ ಹಾಸ್ಕೆ ಉಳೆಗ ಮುಗ ವಾಣ ಕುಂಕಾಲ ಹಾಗು ತಕ ಗೊತ್ತೋ ಕುಜ್ಜಾಣೆ ಗುಳಾಗಣ ಫೆವಾಣಿ ಹೇಗೆ ತೆರೆಗೆ ಕುಜ್ಜಾಯ ಅಳ ಅಣುಲು ದೇರಿ ಹೊರ ಮುಗ ಹಾಗೋ ಕುಜ್ಜಾಲಿ ಬಿದಿ ಫೋನಿ ಕಿಹಾವಲ್ಗ ಸಿಹತ ಮೇ ಲೋಬಿ ಕುಜ್ಜಾಲಿ ಬೆಂಜೆ ಮೆಂಬರ ಲಿಬಿ ಫೋಣಿ ಕಿಹಾ ಮೆಂಬರ ಕತ್ತೋ ಮೀ ಮೀ ಕಾಲಗ ಅಂತ ತಗೆ ಬೆಲವೆ ಅಣ್ಣೆ ತಹುಗೆ ತೆರೆಗೆ ಫಾ ಕೊರವೆ ಬದನವೇರಿ ಜಿಮ್ಮದಾರು ಕೊರ ಮಟ್ಟ ಸಾಲುನವರ ಮುಹಿಮ್ ಕಮ್ಮೆ ಕುಂಗೋತಗೆ ಮಾಡೆ ಬಲಂಜೆ ಹಗ್ಗುತ ಕಾಯಕೀಗ ಜಿಮ್ಮತಕ್ಕೆ ಸಣ್ಣಕ
0: ಹೆಮ್ಮತಕ್ಕೆ ಹುಣ್ಣ ಕಂಫ ಕುರುವೆತು
2: ಮೌಲೂಮಾತು ಏರು ಜಮಾನುಗ ಲಿಬೆ ಮಿಂವರ ಬುರ ಮಿಹಾರು ಅಳನ್ಮೆ ಹೇಳುನ್ ತೆರಿವೆ ಅಳ್ಮೆನ್ನ ಲಿಬೆ ಮೌಲೂಮಾತು ಇತರು ಮುಂದ ಮಿಂವರ ಕುಂ ಬೆಲೆನ್ವೆರಿಂಗೆ ಪೇರೆಂಟಿಂಗ್ ಸ್ಟೈಲ್ ಮಿ ಹುರಿ ಹಾಕಂಕಮೆಸ್ ಬದಲ ಅಣ್ಣ ಕಮ್ಮೆಸ್ ಅಳನ್ಮೆನ್ನ ಹಾಕುರೆ ಎಂಬ ಏ ಅಸ್ತು ಡೈರೆಕ್ಟ್ ಏನೇ ಇಂಪ್ಯಾಕ್ಟಿಂಗ್ ಎ ಬಾ ಅದೇ ಬೆಲೆನಿವೆರಿಯ ಮೆಲಿಬೆ ಮೌಲು ಮಾತ ಬೆಲೆನಿವೆರಿಯ ಜಿಮ್ಮಾದಾರು ಕಮಾಯಕೀಗ ಕುಜ್ಜ ಹಾಕುತ್ತಾರ ಅಕ್ಕ ತೆರಿಗೆ ಮಮ್ಮಿ ಕೊರ ಮಸಕ್ಕತ್ತು ಕುಜ್ಜ ಅಣ್ಣ ಇಂಪ್ಯಾಕ್ಟ್
0: ಕುಮಿಕ ಸರ್ವಮೆಂಗ್ ಮಿ ಹಫ್ತಾಕ್ ಮಿ ವಾಹಕ ತಕ್ಕ ಮೌಲುವಾಕಿ ಕುದಿನ್ ಲಿಪಿದೆಂಜೆ ಹಕ್ಕುತಾಕ ಹಕ್ಕುತಾಕ್ ಮ್ಯಾಂಬ ಫ್ಯಾನ್ ಬೆಲೆನಿವೆರಿನ್ ದೆನೆಗತ್ತುಮಗೆ ಮೊಹೆ ಮುಖ ಮಬೇಕು ವಾಹಕ ತಕ್ಕಣಿದೆ ಮಿ ಕಂಕ ಮಹಮ ಹೇಳಂತರಿ ಕುರು ಮಟ್ಟಕ ಮೀ ಹುರಿ ಹಫರಾತು ಕಸ್ ಮಸ್ಲಹತ್ತುವರೆ ಹುರಿ ಹಫರಾತು ಕಸ ವಾರ ಮಸಕ್ಕೆ ಕೊರಬ ಹಮೇಕಿ
3: ಅರೋಣಿ ಮನೆ ವಿಸ್ ಮಾಯಕ ವಿಸ್ ಪಾಫೇಕಸ್ ಅದಿ ವಿಸ್ ಬೆಲೆನಿವೆರಿ ಎಕಸ್ ಅದಿ ಬಲದುವೆರಿ ಎಕ ವಿಸ್ ಕುದಿನ ದಿವೆಂಜೆ ಹಗ್ಗುತ್ತ ಕೋಬ್ಯಾಕ್ ಅಮೆ ಎಂಗಿ ಒಳಿಫಕ ಎನ್ನು ಒಂದ ಒಮ್ಮೆ ವಿಫಳಕಸ್ ನೋಡ ಎನ್ನು ದರಿಯ ಕುದಿಬುಣಿಮ ಮಮ್ಮೆ ವಿದ್ಯ ಮಮ್ಮಗ್ ಫರಾತುಂ ಬರ್ ಫದ್ದೆಂಜೆ ಹಗ್ಗುತ್ತ ಕೊಮ್ಮೆ ವಿಫಸ್ ಎಂಗೋಡ ಎನ್ನು ಬಪ್ಪೆ ವಿಸ್ ಎಂಗೋಡ ಎನ್ನು ಬಪ್ಪಗೆ ಫರಾತು ಮತ್ತು ಬಪ್ಪಗೆ ಹಗ್ಗು ಬಪ್ ದರಿಯಟ್ಟ ಕಾ ಬಪ್ಪ ದಾಕುರಂಜಿ ಹಗ್ಗುತ್ತ ಇಕ್ಕೋಬ್ಯಾಕ මේ සුවාලක මිතන් අල්ගන මොකදනේ මේ හගුතන් අදක් කොද්ද වේතෝයි හගුතන් අදක් කුරුමට්ටක එන්නෙ වෙන නගින්දිය කිම්මානේ කියතෝ තාලින් දාරා තමසේ කුරාමිසේ ගහයක නන්නවලන් දේනවනේ මිදෙන්නේ කන්දත්තවර දඟල කුරුබවා දේපුන සුව චිත්තේ නේතෝ අම්ල සෙනේ තාලින් දාරා ගමසේ කුරම් දාරුග අල් කුරින් මිදෙන්නේ විගත ඒ දේපුන ගිම්මා එගොඩයන් ගිම්මා අද කුරුබවා දේපුන සුව චිත්තේ එහෙම ඒ නේතෝ
0: misalaka kujja garbagati sori kujja gumurun ashara har me jomat tande ei kujja ge nene kuda kujja kamashe detto balane hem bima den shefa ko debi kuri misalaka kujja nasab rangal nasaben hodo detto e fu mi den e ma banu ma ge dos saru ke ya kujja vi he ma fu e me furto ma da ko den je ma ko te ke asu komme hen ada ko den je kan tak tak kinet
1: dare ko hodum ge kuri abes ইসলাম দীনগা এবরে কুজ্জাগে তে দারিংগে হগুতর রক্কাতের কুরমা কাভেনি কুরা জাওয়াজি হায়াতে ফরা বাবেরিন বিসনঞ্জেন কান্ত তবায়ান কদব হে মেগে ইংগে দনি এ হগুতওগে বড়কামা আদি এ দে বাবেরিন না একং এঙ্গেন জেহে একং হেমবেমা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়ান কদব ফাবে তুনকাহুল মারুআত লি আরবাইন মেহকা কাভেনি কংগুলেন হতরু বেনম কটকে ফিরেনক অঙ্গেনক কায়ন কুরনে এনগে রীতিক মনোত এনগে হাসাবট্টক নোত এনগে মুদলট্টক নোত এনগে দিমবেরে কমট আমি হাতর কন দেন হাদিস কুরনে ফজফর বিদাতি দ্বীন তরবতি দাকতিবা দিমবেরে কং খিয়ার কো গেন কামিয়াব লিব গন্না শহেমবিমা মি কায়বনিগ কুরিন গত কায়বনিগ কুরিম মেতে কায়বনিগ মকসদ বায়ান কো দেবাফ আদি হামে ইয়া কো কায়বনি কুরুম ফোগাস নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ান কো দাফ দেম ফিরিং এদ্দান কুরায়রুগা মি দুআ কিয়া ফিনা শাইতানা দিবে দারিয়াক কায়র ননেমা দারিয়াক লিবুম গ কুরিয়ে বে শাইতানা গ বসওয়াসতকুম একুজা সালামে কুরম বি মাগুস মেন বায়ান কো দেবাফ আদি হামে এবরে কুরিয়ে গালন মেন জহিলা রুগা ডাঙ্গল দারিন দেবমং এদি দুআ করুমা দিম বারলবা আদি এ দুআ বসে বহুরি বায়ান কো দেবা মিসাক রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন আমি বদা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা নিফাত দুআতে বরেমিমা দারিয়া কো লিবুং মং এদে মিয়া কায়বনি কুরা দেমি হুন্না আলোন মেন দেন জেবা মি মাউলু মাতিং গেদ হেগে তেরে মেতে কুজ্জা দুনিয়া গেন্নানি সম মকসদ কটক হাম বায় কো কায়বনি কুরা তিবে হফলায় বাবা ತಿಯನ್ನು ನಂಗಳು ದರಿಯಕ ಹೋದುಮ ರಂಗಳು ಗೊತ್ತುಗ ತರ್ಬಿಯತ್ ಕುರುಮ ಎಕುಜ್ಜಾಗ ಹಗುತ ರಕ್ಕಾ ತೆರಿ ಕೊದ್ದಿನು ಮಿ ದೀನು ಗೊ ಕಂತ ತಕ್ಕ ಭಯಂ ಕೊದ್ದೆಂಜೆ
0: ಮೆ ಕೊಮಿಕ ಸಲ್ಗುಮೆಂಗೆ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಕತ್ವೆ ಫುಲ್ನ ಮೆ ಮೆಂಬರ್ ಫ್ಯಾನ್ ನೊತ ಬೆಲೆನ್ ವೆರಿ ನಂಬಸ್ ಮಿ ಫದ ಕಂತ ತಕ್ಕ ಮೆ ದುತ್ವೆ ಫುಲ್ ಗೆ ಮಹುರಿ ಮೆ ಹಗುತ ಅದಾ ಕೊದ್ದಿನು ಮುಗ ಇವಸ್ ಕಾಲ ದತ್ತಕ್ಕೆ ಒಂದು ಕೂ ಕಮೆ ನಫೆ ಪೇನು ವಾಣಮ ಗುಳುಪಮ ಕೆಂದು ತಿನೆ ತಿನ ಹತ್ತರೆ ಸುಮೆಂ ಹೈ ಸುಮೆಂ ಹೈಕ ಗುಳುಪಮ ಕೆಂದು ಅನಿ ದೆ ಮಿ ಮಿಹಾರ ইসলাম দিনুগ এম ফুরহম শেহ মিসাল ফাহ কর দেব আদি হুজ্জক মি ওফাম বুমগে ফাহং আদা কর দেন চেহে তেমে শেহ ফাহ কর দেবি মিসাল কুজ্জক হোদম বেনুম বাইর গোবেস কান্ত তা কোরান চেহে এগ ফাহ ওফাম বুমা একি গদিং মি কোন কান্ত তেকে তো ফুরহম কোরাম মেছে আদ
1: ওয়ার রঙ্গল সুয়াদ এঙ্গে দো কুজ্জক দারিয়া কো দেবুমা একো ফুরতম কামক বরগিন বেলন হম কোরব এঙ্গে তিমন্নগ মি রাঙ্গনো বিহংশে মুলহম কিনে আদানে মি একম কি একুজা উফমুমা গুলিগেন একুজাগে কামফেকারিগা বাঙ্গি দিন দেন বাঙ্গি দিন মং এবুরি বে বাস ফুরতং আসে কামক এ রিওয়ায়াত বালিকশ বি একমক দন্নবেকল মিদালওয়ানি এই হিওবেগে মাকে মিসাক ইবনুল কাইম রাহিমাল্লাহ ফাদা বেবে কদং একম বার দেবা এই ইনসান মারুম ফোগাবে সেনাগ মচ্চা কৃষ্ণমাদ করুন দব্বা ফাদান দুনিয়ান এন উফম ওয়া হিন্দু এমে ফুরতম কামক বাঙ্গিগে আডু আল্লাহ তাআলাগে ইসমু ফুলগে মাতিরি কামগে আডু ইবুং এই একুজান হুরি রাক্কাতের কাম দিনে কামগে গতু কাম মানে কান্ডলি ফেমিমা মাঙ্গি গোম তাহনিক কুরু মি ওয়ারগিন বেফলুন নেগে কাম আলোন মেন্তেরে গকিয়া উলেনি শাহাদে লিয়েফ বোন্দিন মেনুয়াত কুরুসি লিয়েফ বোন্দিন তাহনিক কুরুমকি শাহাদে লিয়েফ বোন্দিন মে বেসনো কুরুসি লিয়েফ এই বাপ নুয়াত আইলা গেম বেবল সঙ্গল দেমে গায়বানি একমগ উলেনি এ উফম বা কুজাগে বাপ তাহেম বি মা বাপ পে মি দেনবি কাদুর ওশেন নেগুম ফওগা এগে মি আনে মি কাদুরুগে এহুন না তোরিকলু নট্টা লাফা আঙ্গাগে তরে হাফালা এ দিয়াকলু মফওগে এগে দিয়াকলে কুজাগে তালিগ কাতালু মি তাহনি কুরুম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বিকম আদি মিকম গোরি বায়োলজিক্যাল বেনিফিট সিঙ্গে তো সায়েন্টিফিক ফায়দা তবস মিয়াদু এ বহুরি কামা বিহে দায়রাগে বে ফরাত ফা কুফাই কুজা এ এম ফুর্তমে কুজা দিবে কানে কি মামিয়া গাতুল দিবে কিরো ইঙ্গে তো এ বোম ফ্যাশন তৈয়ার কদ্দে কমে কম গা মিকম বেকম সুন্না তো সাবিত কমে মালুন মিকুরনে মাঙ্গি দিন তাহনি কুরুং আকিগা কাতিন নঙ্গালু নামে কি উন্দ নামুগে মাঙ্গ দক্কন একনেস প্রোগ্রামে বেনু বেকন
0: এক শে হো মিসাল কদ্দে তে মে তি দালে মা তাহনি কু কুরুম গা দে তো মিসাল কমে দামা মি মারা মুহি মুকামে গতে শে ফা করবে একম কু মি ডক্টরি গতুং বাই ফহারো এ কুদিন না একালে কান্তা কুরুং তাঙ্কলে বড় মিদেনে এহা রাঙ্গ ডক্টরং বেন মেনুয়ে নত হসপিটাল গা একা ফুরতম সেকা কমে কুরুমা কে হা বড় এদেবি গেনুয়া কা গতকে সামন বেন বাই ফহারো দিবে
1: মে দেন বিনাওনে হালত বাই কুদিন উফাম ওয়ার গ কুদিন এ রিন্দু উম ফদ বাই কঙ্কা মেদুরে গ নত প্রিমেচুয়া বেবিস জনম কুদিন আদি দুনু কং এ বাবা হেমে মা ফুরিয়া ফুরা ফুরিয়া মবে গ বিহা কুজক বে জনম আলোনা ফেনি ফেনে মিয়াতনা এ কামু গ হুরা হেন হুরি কাম কি
0: কি হা ওয়াকত তো কং কুরান জি
1: হেমে উফাম ও মা গুলি গ গে তেমে ফুরতম ম কুরা কা এমে ফুরতম কুরা কা দত তো তেন মে দেন শাহাদ লিউ মেন নং কি তাহনে কুরমা কি হাম কাদুর কোলে
0: এক
1: বড মি গ নো দিকুরে গতি উফাম বমুং এ কুজ্জাকে কামফে কারিগা বাঙ্গি গৌম এ বুনে বারং আডু বার কুজ্জা কামফত নুয়াহে মাডু মাডু তো হামা মাহাকাল মাডু কল্লা নেই তুমি বাঙ্গি দিনুং এই হিওবেগে মানে বাঙ্গি গে বুরি মার বার বার
0: কাহনে কুরমাকে কমে আলগর মে কুরি মিথাল কমে মাই বেফুং কি বাড়ি বাড়ি মে শাহাদে জেসো মে দত্ত হন্ত শাহাদে
1: দিয়ে ফবোন দিন না দেন এস কিউ
0: আকে দেন এস হামাই কানে খাতুর মে কোলে চিস কল্লাফ এ হামা মে
1: আঙ্গা আঙ্গা তো বেদেন বেদে আঙ্গা আঙ্গা আমা কোলে কো এক কলম ফোগা এ দিয়া কো কুড দিয়া কোলে তালিগ কুজ্জাগ তালিগ
0: কাতা কুদিন না এমে ফরি হামা রাক্কা তেরি কান দিন মা কুদিন না দেবি জেন দে হাকু তা কাশোর কুরমা আসু মে তিবে ফুল মে কুরবা মা সেক্কে তুকে তেরেগা এ দিমাওয়া এমে বড় কান তাক উন্দু গু তাক কিনো তো বেদেন মেরে না মে দিমাওয়া এমে বড় দাতে কে কত ফাহ করা কম
2: মে আর মে না ফাহ করে ওয়ে মিসাল কা দানুয়া কম গমানা মা আর হামে গনে বার গিন ফাহরং আসো ওলিফা মি অন্নানি বেদেনি বেরিন আনে হাগ্গুতাকে ভীমা হাগ্গুতাকে ইখান্যে মি অন্নানি আন এ কুডাকো স্ট্রেস কল্লাম বেনবে হাগ্গুতাকা একিগ মি অন্নানি বার বা জিম্মা তাকিন এই আদি কুডাকো দিননাশা মাম বাফাইন আশা একুকে কুজ্জাগে জিম্মা বেস হামা এবাদে এই আন এ কুজ্জাগে বদল মন্দা গা বেলিয়া তা বিনা কোন এ কুজ্জায়ে বসে পাদে জিম্মা তাকে একম কো আন মেন মাদুন দেখে বেবাহা হামে নুনে আনমেঙ্গে মুজতামাওগে তেরেগা এমমেঙ্গে জিম্মা তাকিং এ বহিমনে মে হার কমিউনিটি আনমেং আমি দাকানি মে আনে খুজ্জকু বড় করে ওয়েনি আন ভিলেজেগে এ হিতারে কামাকেগে বুনা এ বুনা বুনুমকি এই হাগিগতে কাংলমেনে বেঙ্গে মে হার আনমেঙ্গে মুজতামাও তেরেগা বাকি বাকি ওয়েফা উইকামগা ভিএস আসু কমিউনিটি এ কি এ বার বড় রোলিং আদা করাচে চকু এমে কুজ্জকু বড় করে মেটা কানামেস এ হাগ্গুতং এ কুজ্জাং এ লিবে দেবেনি বারগিন ফারাতকি কে এ হিতেরকম এ বারলু মাই কিগকং এ ইয়ান মে মার বড় ফাহ করেন জহে
0: দেখো মি আর্গুমেন্ট নাই কি পারবাডান নাম গেন্দা লোমে লোমে
1: مزاج خراب ویگن نوتا ایکا کم ویگن نانا نیکم اصل کجا مدورے کنکن دلن نبن منس عمل فنگن دے بہم ویما میاں تتو مر فران فشگن الون میں فروا کڈ قران میں اکوچا بڈو گن دان اگو تو گیم می پیرن تین کے تیرے گن می بنا نے الون میں دریا کا دیوے نے ایم میں رنگل تربیت تک الون میں اکوچا بڈو گن وان دے ہیو میہ الون میں بدل ہوں گے الون میں نہ کی گڈی فروا تیری وا الون میں نہ کی مسکتا نیم الون میں نہ کی انکا گے حساس دین گن بائکن اکوجا یا فین کم گا وان میں کوجا گے تربیت لی بھی گن نہ بدن ورن کے تیرے گے بتی بھی ہم می ہوریا با تے گے میں دین الون میں گے مسکتا کا وانی ہیلن تیرے کن اتر کرو رحم
0: رنگ فرتم می وانجے نے رنگل بدن وری ک فرتم می رنگل بدن وری ک دفراتم مس رنگل بدن وری ایک ہودوں رنگل بدن وری ایک ہبوں اے فو درنگ ہودوں ادی درنگ کی ذمہ تا فرہ میں درنگ کی حق ترنگ لا تا کو دین دین کو دین نہ می می می شہد می فا کر کو تم کو دین نہ ایبا نفسانی کو تم می ایبا اند کو تا کر مت وے کو دین کی نفسا می دون اتوار کو وے کنگ کما کر مت لام فست ہے می سم کو دین نہ ادا کو دین جے حق تک ایمال وے بکن دیما وا کنت تے کو تم می فا کر کو دین جنس جسمانی کو تم نفسانی کو تم رکھا تیرے کو ہودا دین کو تم دیرول مگ اساسی بین تو فدا دین مگ مام فین میں نہ بلن وے سمال کن دین جے کنت تے کو تو تلاوت کو بات فا کر وا کنت تے
2: می ماگنو گتگا فاہ کلان بینم وے می ان میں ورن عام مکو ما بڑو کما کنا ہا دانے گے کما کنے گے می لوے با لالو ما کی می ورن مہم کو ایک کان تن ہن می سان من نن ایہا ای ایہا بڑ دے وے ہن ہینو اگین فہرا پیرنٹ ان دے فہرا تو مم اس پپس مس کے کورا کما گا ونم کو جائے ایک شے گے واوا گو تونو دے وے نو تا کجایا ایکی کا وگو تو ہیدو کا کجا گا دوس دیا گوئی کجایا ایکی کا مشورا کو ایک کجا ہن ہورے اوندا گو تک ایکی کو باکن ان میں نہ دینے گنے وی فرینڈ ہورے ہم اے ایا کو کجا ہے ورا اوندا گو مائل سٹون ایک کجا کامیاب کو رے وچ حالت کے ایتورن ایک کجا گے سیلف اسٹیم رنگڑ کر مت تکا ہے ورو دی رنگڑ کوران ادی اے مائل سٹون ودا نے اے ایک کجا ہے ایک ایم میں بینو ما ٹارگٹن ایک کجا حاصل نو ونو اے بے فیلیا ایک بو میں سمے کشے اینو اس اے حالت ਇਸ ਕੀਨੇ ਤੋਏ ਅਲਮੇਂ ਇਕੋ ਚਾਇਂ ਹਿਵਰ ਦੇਣੀ ਲੋਇ ਬਾਇਕੀ ਕ ਬੁਣੇ ਦੇਣੀ ਅਲਮੇਂ ਮੀ ਹਾਸਿਲ ਕਰ ਮੈਨ ਵਾ ਟਾਰਗੇਟ ਵਾਸੇ ਮਟਕ ਆਦਿਵਸ ਮਸਕੇ ਕੋ ਰਵੇ ਦਾਣ ਕੰ ਹਮੇ ਆਇ ਕੋ ਗਾੜੇ ਖੁਜਾਗੇ ਕੇ ਬੈ ਬਿਰੂਵਰੀ ਕ ਮੰਗਾ ਸੋ ਦੂਰ ਕਰਾਂਗੇ ਬਜੇ ਮੈਂ ਵਾਰ ਗਿਣਾ ਫਾਰ ਬਿਰੂ ਦੱਕਾ ਬਹਟਾ ਫਾਰ ਮੈਨ ਨੰਗੇ ਬ ਕੋਰੇ ਮਿਵਣੀ ਕਮ ਨੁ ਕਫੀ ਮਿਵਣੀ ਕਮ ਕਫੀਆ ਅਲਮੇਂ ਮਿਵਣੀ ਕੋ ਤਕੰ ਹਦਾਣਾ ਮੇ ایک سب نفسانی کو تو نفسانی دوڑ ہے کم مرد گینا اثر تک ہیں بکور ہے کچا فیلا بڑا نہ دا فیا ویس میں میہارو اڑے ایک کچا گے عمر ہے ایک شے گے ماگو تا کورے میں بائی کنگا ہونا ریسٹرکٹ کورے میں کندہ تا ویس ہونا اینا میں سان میں ماتون نہ میں سادی مجھ تو مترے گا دی ہے لن تیرے نوا پیرنٹو گے کہ بائی نمیس فاہ گا کورے وے جسمانی کو تو میں سکو دن نگانی آکھو را کن میکن کم کی یہ اصلا کھدین گے نفسانی دوڑا ہے کم بسنائر گا وارا دیرا وارا اندگو ایکن کم مزاج مچ رحم ہمدر دیا اوگا تیرے نودے پے کو تو فا کر دین مسمی کم دم تی تاڑ کو مسر کا کو دین بیر دیکھ کو ما انیا کرما میکن کم کی مشتم کو مسر کا ہن کان تا تا کین تو تی تاڑ نے ہم لو بھی نو دو با اڑا لو نو کا تری کن نو دے کن اے کین تو تی فن تی فا لو با اڑا لو دے ہن مس کا ان می دنو اچ کے کجا ہے بیرو دکھا گیں کجا لواوا کی کم ایک کورو مزالا کہ کیا وہ من نام ویس نوانی آمون اڈے کجا ہے اڈیم گینا فارنگ باہدے میں بفائنگ میں دوگا جے ہے مسا تکا گوڑی گیں ویسے کو دننگ ہے میں سیف سپیس کے گوتو گا ایکو دنگے گے گے ماں ہولو نفن نہا لے تکو گا ماما کے بھیتو گا نوان ماما بپیا میں دوگا وکی کہالا میں بیرو ایری کم ایک فدا گے نوانی آمون ادی ہم ایویس کم کارنولا ویس کجا ہے ہم ایک جسمانی تنکڑے میں ain wes be folung ule kam wesal mena fa kare e gotan e kan kan kurumaki ei kujja ge nafsaane dole ha kam e sabu mara badang asaro ko ra kan kam loe pa ala dung alen me danna wane hamai kane alen men ane me hamai kane ba bai be folne ki hamai kane wara lobi ve buna la fa ne mala me ho en mes e amalum wes tak kan be je kujja ya ki ga me duas dia goi e kujja kon kam to kuri ofe hung as gina farakun ane member fan e befulung ya milla kan kamuga phone ga nuwa ta divase hen kam ga me masholu awlu muga terega gina faraku ja demwa attention em ek ek ka shegem wa gotu kanu dewe ehma e umura gule gotun giya ki ves e kudin na ufa veri ma hola kan hedum me san me masa ke koren e bje
0: kudin ka ka ta tu fuga ta hugi ta ko fa kare
2: warak gina kan hal me na fa koreve
0: ek kudin e ha ko ada ko mi dene member fan fara ਤੁੰਗੇ ਹਾਕੋ ਤੇਨੁਮਟ ਦੇ ਕਸ਼ਵਰ ਕੋ ਤੇਨੁਮਾ ਤੁਮੇ ਫੁਕੁਰਾ ਵਾਲਦੇ ਤੋ ਕੰਦਤੇ
2: ਅਲਮੇਂਗੇ ਫਰਾਦਮ

0: දන්නා ශේ අල්ලාහ කජබරමස් අල්ලාහ සුබ්හාන ව තාලාගේ වලියුන්න මි අල්ලාහ සුබ්හාන ව තාලා වලියුන්නකි සෝලිහ රංගාලු අලු එයි අල්ලාහ සුබ්හාන ව තාලා තක්වා වෙරිවි නමාදු කායිමු කො සකයි දී හජ්ජ අල්ලාහ බිරුවෙති වේ එහෙන් උලේ කොම්මෙ මිහකි වෙස් වකි මිහකි වා කන කොම්මෙ මිහකි එගත උලේ කොම්මෙ රංගාලු මිහකි එයි අල්ලාහගේ අලු අල්ලාහගේ අලු න එබ්වෙස් කාල බිරුවෙරි කමෙන් නෙතෙ එමි හොන්නේ හිතාම කුරාක නුජේන এমিহনকি কবা হে আল্লাযীনা আমানু মি ওয়ালি বেরিং সিফা মি বাই কোরানি বাট আল্লাযীনা আমানু এবামি হুম মানে ঈমান ওয়ফে ওয়াকানু ইত্তাকুন এমিহুম তাকওয়া বেরিবে লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাতি এমিহুননা দুনিয়া গবেস উফাভের কম খবর মি আলগোনা দন্ন রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তি হাদিস বাস ফুলুগা বিদাল ওয়ফে এবা মুবশশরাতু গওয়াকে কি ইঙ্গে তো এমিহুননা বশারাত এমিহুননা উফাভের কম খবর দুনিয়া গস দেবানা এবা হাকে কি এমিহুননা হুয়া ফেনুগা এমিহনা ফেননা একা হেরাঙ্গল কান্তাত্তা আয়েতুগাস মিয়ানি ফিল হায়াতি দুনিয়া দুনিয়াগে এমিহনা হেরাঙ্গল কান্তাত্তা দাক্কাওয়ানি ওয়া ফিল আখিরাতি আদি আখিরাতুগাস এমিহনা রাঙ্গলগ এমিহনা মেদির কয় এমে মিমিহনা বাগতে মিমিহন এমিহনা ফেননা হুয়া ফেনতাকা এমিহনা হিংহাম জিহন লিবেন এমিহনা একা দুনিয়াগে উলুমগাস মি হিংহাম জিহুমা কান্তাত্তা এমিহনা মেদির কো দেবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তাবদিলা লিকালিমাতিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে মি খালিমে ফুলাকি মি বদলওয়ানি خالم فل نونه ذلك هو الفوز العظيم اي ماتير كما اي باكه كي اسورغه باكه انغه ايما اي باكه تتي اصل حقيقه رسول الله صلى الله عليه وسلم تي حديث بس فلون تي هبني
1: دين اغنست و فوني فوتو اسات اكتريس نو من حديث ما هم اي كليك فانو كي با ما الله اي كليك فانو سنه ابو هريره فانو كي بان ريوابي كي مي كليك فانو ودالوي رسول الله حديث كره بي قيامت كو اوتو كان ريوا هند مؤمنا غ هوفن دوغو نوون غاب وگن بي ادي مؤمنا غ تيدو هوفن كي نبي كم درجه تكو غ تيرين سالس حبا كول اي بي مؤمنا يكي
0: ادي الون هم مي كورين اياتو غ ايوني এই আসলু আউলিয়া আল্লাহ বালিবেরিনে এই মুমিনুনে এই মুমিনু নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানবে আল্লাহকে আমরতাক কিয়ামান গনে মে আল্লাহ তাকওয়া বেরবে উলে কমে মিহকি এই মুমিনুনগে ওয়াহাকে আনন
1: মুসলিমুননা
0: মুমিনুননা তাফাতওয়ান এই মুমিন কমে মুসলিমকি কমে মুসলিমে মুমিনা কানু হেঙ্গাদান এহনমেস কমে মুমিনাকি মুসলিমে বেসমে এহমে এই ঈমান মুমুগা এহুননা দারাজাতাকি গা এওয়া এগে মানে কি আয়াতুগা এবাতে বহু বাকি বাকি ইনাস ইননামাল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এগো তাগাসবে বহু এহমে এ দারাজাতাকি এউলেন এ মুমিনাকি এমমে মাতি দারাজা এ ইনসানুগে তেরেগে এউলে মিহুগে
1: এমি হুঙ্গে হুফেন দোগেন নোয়ানে দত্তো মি কিয়ামতুগে বগত কারিওয়া হিন্দু
0: আলে তি মি আসলু হাদিস আলোন মে আম জুমলা কম বাদা বিসনালা এরুগা আলোন মে ফেনানি এই আ গিয়ামে কারিবাম ফেশিমা দুনিয়েগা ফিতনা ফাসাদ উফেদিগেন দানে হগগে বাতিল নেগেন এমিমা হগগু মি বাতিল গতুগা বাতিল হগগু গতুগা এ বদলুবেগেন দানে বাহাক মিওনা নিগে এ হালাতুগা তিবেনে দুনিয়েগা ওয়ারা মাদ মিস কোলেকে উলেনি এমিহুনাকি এই মুমিনুগে তেরেন তিমি মিহুনে এমিহুন এ ফিতনা কান্ডুগে তেরেকা এমিহুনে নুয়ান্নানে এ ফিতনাগে তেরেগে এমিহুন নুজি এমি তিবে রাক্কা দিবে মিমিহুন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইলহামে গাসদু হুয়াফেনুম এমিহুননা কান্তাত্তা মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাক্কাওয়ানি এ হুয়াফেনুগে জারিয়ান এমিহুননা ফেননা কান্তাত্তা এগোতুগে মাতি এমিহুন তিবেন এরুগা অন্নানি হগগে মি বাতিলে ওলুম বলুম আরাফ এবগোতুগা এমিহুননা ফেননা হুয়াফেনতা কি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমিহুননা দাক্কাওয়া এতেদুমাগে মুবাশশারাত
1: এহমে দুগুনু মারগাতে দত্ত দিন আতে মিগে হুয়াফেন কি নবী কামগে দারাজা তোগে তরেন সালিস হাবা কুলে বাকাম এ মুমিনাগে তেদু হুয়াফেন কি দত্ত আতে দেন হাম মিয়া গুলিকিন এহন রিওয়ায়েত কি তেবাম কুরে তেদু হুয়াফেন ফেনুং ইমে গাব্বে কি তেবাম কুরে বেগে ওয়াহাকা গা ইমে তেদুরি মি হুননে
0: আদে এই হাম আলোন মেনা মে এবা বেদ তো মে হার হুয়াফেনুগে বাই মি হুন তিমান মেনা মে কালে হুয়াফেন ফেনুং কি এব দগু ওয়াহাকা এমে মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা কুরা ওয়াহাকা মে এই হুয়াফেন ফেনুনে কিয়াগেন এ ওয়াহাকাতা দেখকো
1: মে মে গামে গেন নফলে তেবাম কুরা তেদু হুয়াফেন ফেনুং এমে গাব্বা কি তেবাম কুরা এবাগে ওয়াহাকা গা এমে তেদুরি মি হুননে মিসালকা ওর তেদুরি কো দগুনা হাদা এহেন উলে মি হুননে
0: এ দেমা আ দেমানে গে বল এ মানে কি মিহার এনাগে আম দিরি উলুম গেস তেদুরি রাঙালো এমি হুননে কি মে মি হুননা দগু হাদানে মি হুননে নো মে ওলওয়ালানে মি হুননে নো এ মি হুননা কি তেদুরি আসল দিনর কো তেদুরি মি হুননে কি আল্লাহ আল্লাহগে রাসূলায়ে তেদুরি বুম এমি হুননে ফেন হুফেন তেদুয়া এমি হুননে হু এমি হুননা ফেন কি এতদুয়ের গাঙ্গল হুফেনতাকে এই এমি হগে হিতরেগা এ কিলামু কামেন নহুননান এমি হ মি হুননা দেতরে গস হুননান এ মি হাসদ বের কামা মি কালকান্দতাকে নহুননান মিসিফতাকে নহুননান এমি হ হিত নিয়ে বরা ದರಿಫುಳಾಯ ತಿವಾಹಕ ಅಹುಂ ಕಾರಿಗ ತಿ ಕೊಕ್ ಬೇಬೆನ್ ಕಾರಿಗ ಇವಾಹ ಉದಕ್ಕ ವಾಶೆ ಏಯ್ ಏಗೆ ಸಬಬುಂ ಹಸದ ವೇರಿಕಂ ವೆ ಸತು ವೆದಾನೆ ಎಹಮಿಮ ಮಿಕಾಲ ಗಂದ ಎಹಮಿಮ ಮಿ ಹುವಫೆನ್ ತಿ ಹದೀಸ್ ಗ ಇವಾಗ ತೊ ಮಿ ಹುವಫೆನ್ ಗೆ ವಾಹಕ ಬುನಂ ಎಮ್ಮೆ ರಂಗಳ ಮಿಹಕಿ ತಿಮಾ ಎಮ್ಮೆ ಇತುಬಾರು ಕುರಾ ಎಮ್ಮೆ ಗ ಮಿಹ ಹೇಲಫಾ ಎಮ್ಮೆ ಗ ಮಿಹ ಕಾರಿಗ ಇವಾಹ ದಕ
1: ಹೇಲಫಾ ಇತುಬಾರು ಕುರಾ ಹೇಲಫಾ ಮಿ ಹುನ್ನ ದತ್ತ ಯಕನೆ ದತ್ತ ಬುನತ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಮಡನ್ ದೆವಿತ್ ಶೇಹಲಿ ಶರೀಫ್ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಫರಾತ್ ಮರಪಡ ಶುಕ್ರದಾನ ಆಗೇತ ಶುಕ್ರ

0: صالح بقيجة
1: ماهيكين ما إسلام دين غارقون منك ديرول مغا كوري ماتي واهوري ها كن كم أكاه بهيك وتم سارقون مي كن كم غا عمل كورم بيكو ميواني جنس تبافة هيكو غتا عمل كورم أرقون منا الدنيا آخرت كا كامي أبلي بيجن دانكا ما إن الله ميواني أنقافة أدي كن كم غا أرقون من عمل كورم بي إم ميرانغالو غوي إم فوري هم غوي أرقون منا ما رسوله إخلاق فان غا عمل فول تكو ميواني دكوا تبافة صحابين مي حدیث تان أرقون منا هم يا ورا تفصيل كم ميواني جنس تبافة مي برنامج أرقون من مسكة kurama midani mi hadith toge we have tafsil sharah ad we have tafsil ko mikan kam gal gun amal kuram we go tibe funa hame kenis tibe to
0: salihun ge bagicha
1: ali solihun ge bagicha mi adge program gal gun me balale real solihun ni fotuge sate ge 30 sona babu ga genis tiba fa kirit qur'an ge ayta ka we hadith ta ka ade mi babu ge maulwa ki huwafena ekama gule adapta ಅದರಂಗಳು ಹೋಫೆನ ಕಿ ಕೊಬ್ಯಾಕಮ ಅದಿ ಶೈತಾನಗ ವಸ್ವಾಸ್ ತಕ್ಕೆ ಸಬಬಂ ಅಳ್ಗೊಮೆನ ಫೆನ್ನ ಹೋಫೆನ್ ತಕ ಅದಿ ಅಳ್ಗೊಮೆಂಗೆ ದಿರಿ ಉಳುಮಗ ಅಳ್ಗೊಮೆನ್ ಹೇದಕುರ ಜೆಹೆ ಗೊತ್ತಾಗ ಸಬಬಂ ಅಳ್ಗೊಮೆನ ಹೋಫೆನ್ ತ ಫೆನಿಗೆನ್ ದಾಗೋತ ಅದಿ ಹೋಫೆನ ಗೆ ತೆರೆಗ ಗೋಸ್ ಹೋಫೆನ ಫೆನ್ ಜಿನಮ ಅಮಲ್ ಕುರನ್ ಜೆಹೆ ಗೊವೆಸ್ ಅದಿ ರಂಗಳು ಹೋಫೆನ ಕಿ ಕೊಬ್ಯಾಕಮ ಬೆಸ್ ರಂಗಳು ಹೋಫೆನ ಫೆನುಮ ಅಳ್ಗೊಮೆ ಕಮ ಅಮಲ್ ಕುರನ್ ಜೆಹೆ ಗೊವೆಸ್ ಮೇದ್ಗೆ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಗಳ್ಗೊಮೆನ ಬಯಾಂ ವೆಗೆ ಹಂಗಜ್ಜೆ ইরাদ করবিয়া সলিং বগিচা মিসলসলাগ আ প্রোগ্রাম কাকি বদল কলম উম্মিদ করম বাকিলা মেদুগে প্রোগ্রাম গ হুশালালে আয়াতক হাদিস দেগ মান হুশালুবা দেবি আলকারি আলী ওয়াহিদ আব্দুর রহমান বাবু গ শরহে বল্লা দেবি আশেহ আলী শরীফ প্রোগ্রাম মুফদ্দা তিয়ারিস্তকম মিহুশিলে আর কন্ট্রকিয়া মুসলিমে মেহা লবতে আখুনা আখতুনা মান আল্লাহ গ মেহে ও রহমত মিমর করবুন এদি দোয়া করা আসসালামু আলাইকুম